রঙ্গিলা টোকা সিনেমার ই গীতকে গাইছন বাবুল সুপ্রিয় আউ অঞ্জলি মিশ্র, গীতকে লিখিছন নিজাম, সঙ্গীত নির্দেশনা অভিজিৎ মজুমদার।

আকাশবাণী সম্বলপুর ইহাতে মূল করুছু আমার হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা। কার্যক্রমর পহলা গীতকে শুনুন সিনেমা সনম রেণু, গীতকে গাইছন মিথুন, অরিজিৎ সিং আর অনিরুদ্ধ ভোল। গীতকে লিখিছন মিথুন, সঙ্গীতর সুর দিয়েছন মিথুন।

শ্রোতাবন্ধু, প্রফেশনাল ক্যারিয়ার লাগি আমি সভে চিন্তিত থিসু। আর আজির যুব সমাজ নিজকে অসফল দেখলে নিরাশ হয়ে যায়সন। আজির দিনে কেহনি ভিল প্রফেশনাল কোর্স করলা উত্রু যুব সমাজ কি ছাত্রছাত্রী সফল ক্যারিয়ার করবার পছে লাগি যায়সন। হেলে আমর কেতেটা ভুল লাগি আমি কেতে জাগানে নিরাশ ভিল হেসু। আগে ফের কথা আমা, ইহাদে শুনুন হেড স্টোরি টু নু ই গীতকে। গীতকে গাইছন অরিজিৎ সিং, গীতকে লিখিছন আর সঙ্গীত দিয়েছন মিথুন।

জীবন্তে সবকু গুরুভাবে গ্রহণ করমা সবকনু কিছু না কিছু ভল জিনিস শিখিপারলে সফলতার স্বাদ চাখিপারমা শিখবার লাগে সবুবেলে নিজেকে অপডেট রাখুন আজির দুনিয়ানে পাঁচ সঙ্গে পাদ মিশাই করি চালবার লাগে হলে নিজেকে আজির যুগ সঙ্গে অপডেট রাখবার জরুরি আয় আজির সময়ানে সবুনু বড় জিনিস কাণায় জানিছন ধৈর্য কেনসি কামকে টিকে দেরি হলে ধৈর্য হরা নাই হন পরিশ্রম করিলে তার ফল নিহাতি ভল হবা কেহনি কাম দেরি হলে ধৈর্য হরা হলে ডর আমার আত্মবিশ্বাস আর চিন্তাধারাকে ভাঙ্গি দেশে সবু সপনকে ভাঙ্গি দেশে হলে মনকে জবর করি করি ধৈর্য ধরলে ঠিক সময় আসলে ফল জরুর মিলছে ইন শেষ করুছু আমার হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা।

মর্যাদা কথাচিত্রর কার্যক্রমর পরবর্তী গীত মিট ব্রোস জুবিন নটিয়াল এবং ধ্বনি ভানুশালী কণ্ঠে, সঙ্গীত নির্দেশনা মিট ব্রোস।

মনোজ মুন্তাসিংহ গীত রচনার কার্যক্রমের পরবর্তী গীত শ্রেয়া ঘোষাল এবং জুবিন নটিয়াল কণ্ঠর। সঙ্গীত নির্দেশনা রকি সেফ, কথাচিত্র মা।

এই গীতটিকে কণ্ঠ দিয়েছেন অর্ধেন্দু এবং অমৃতা নায়েক। গীতরচনা নিহার প্রিয়ান্সি, সঙ্গীত নির্দেশনা সুমিত দীক্ষিত।

নামে সৃজিনান্তি নাম ই ধরতি পূর্থি গানে জড়র কাতারু আতাল দাত হনে এর অথলে নাম প্রকৃতি মিয়া নির্ভর নানাল দাত নামে আড়পাদ হাজ্জুন্তি মানালিয়া নাম হারবুন্তি অন্দরাল কাত বড়ে বড়ে মান্নু আদান মুরকাল কাত আর আদান ফি নাম আড়পা কামাগে লাগাবাল কাত আকুন ভি হন্যে আড়পা আতলি একাদ হাজুগি আড়পাদ আরু ইন্যে বড়ে বড়ে মান্নু মাস গুঠি লাক্কিছি বা আটি কামাল কাত যে নাম হন্যে হারবুন্তি রুই অন্দরাল কাত আরু বা আটি কুরগাল কাত চাষবাস বি নানাল কাত আরু নামে হন্যে পেশাবন এর অথলিতা চাষবাস দু আরু যেতকি ভি জিনিসপত্র হাখরালি হারবুন্তা আদান ভিল নাম অন্দরাল কাত আরু ব্যবহার নানাল কাত তা নামে সম্পর্ক হারবু গানে আতলি হাজু গানে আতলি আম্মু গানে আতলি আউ নাম ই প্রকৃতিকে যেন গীতু আতলি প্রকৃতিকে সঙ্গে নাম ভিল অন্টা মানাল কাত আরু প্রকৃতিকে গীতু পাড়াল কাত নাম ভিল নালাল কাত আরু নাম খুশি মান্না সঙ্গে সঙ্গে দুসরা আলারিন জেতিরিন নামে যেন সম্প্রদায় আতলার জেতিরিন ভি নাম খুশি বাসিনু সামিল কামাল কাত তা ই কথা তেঙ্গনা ঈশান মাঞ্জা যে ইন্না খালি গীতু মেনত আউ গীত ভিতরে নামে সাধারণ ভাবরে এরত যে অন্টা প্রকার গীত নু নামে হেলু সাড্ডি আরু আরুন্টা প্রকার গীত নু নাম বৈঠকি গীত ভি কামদাত হলে ইন্না দুই প্রকার গীত বন মেনত পহেলা বৈঠকি গীত বন মেনত ই বৈঠকি গীত বন পরিবেশন নাঞ্জকানার মধুসূদন পিং আউ তামে দল আবড়ার মঞ্চার দুলার পিং সুধাকর পিং পিমি পিং ভগবান পিং শ্রীবৎস পিং কমল পিং শুভা পিং প্রমীলা পিং আউ

আকুন্তা নাম বৈঠকি গিতুন মেঞ্জকাত হেলে যেতেবেলে নামে ই কুঁহারগে বেঞ্জামানি বেঞ্জাবাকেন ভি নাম গিতু পারদাত নালদাত আর হেলু ভি আশ্বদাত হেলে হন্যে ওটা বেঞ্জা গিতুন ফির ঘায় মেনত আ গিতুন হি পাড়কানার মধুসূদন পিং আউ তামে দল আবড়ার মঞ্জার দুলার পিং সুধাকর পিং পিমি পিং ভগবান পিং শ্রীবৎস পিং কমল পিং শুভা পিং প্রমীলা পিং আউ ঝরণা পিং।

0: হ্যালে ইন্নাতা নাম মাক্কা পুপু ঝকা ঝকা ই কার্যক্রম নু গীতু মেঞ্জকাত হেলে ইন্নান্তা ই কার্যক্রম বন নাম ঈশান ইয়ত জুহার।
1: এইটি শেষ করুছু কিষান সম্প্রদায়ের সামাজিক এবং জীবনধারা উপরে পর্যবেসিত আমার স্বতন্ত্র কিষান ভাষার কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা উপস্থাপনা করে সন্তোষ পিং। এথিরে শুনিলে মধুসূদন পিং এবং সাথীঙ্ দ্বারা পরিবেশিত কিষান গীত। আকাশবাণী সম্বলপুর বর্তমান আরম্ভ করুছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রম প্রথমে শুনন্তু মনমর্জিয়া কথাচিত্রর এই গীতটি হর্ষদীপ কর এবং জজিম শর্মাঙ্ক কণ্ঠরে, সঙ্গীত নির্দেশনা অমিত ত্রিবেদী।

0: সাথে আমার দেন এখন সেটির লাগি খৌজন সে থাকে তো খুবই খৌজন সমাজে আর বিভিন্ন রোগের রোগিত হচ্ছেন বুঝলি কি সেটির মেডিসিন হি না মিলবার
1: আজ্ঞা
0: আর যেন অংশগার হচ্ছে ম্যাডাম সেটির লাগি কমি অংশগার হলে তো প্রচার আপন করুছেন আমি বি মানুছু বাকি অফিস টাইম মানে নিজে
1: আজ্ঞা
0: সাড়ে সাত বজে তো হওয়ার টিকে গুটে গুটে অফিস পাতি টিকে মুশকিল হয় বাকি সাড়ে আট ভিতরে যদি অফিস পাতি খুলতে হবে লাগিনি প্রায় কম আর টিকে অংশগার মানে কমি যেতা
1: আমার পশ্চিম ওড়িশারে আজ্ঞা পুরা স্ট্যান্ডিং সার্কুলার রয়েছে এপ্রিল দশ তারিখ নু এপ্রিল দশ তারিখ নু জুন পনেরো তারিখ তক আমার সকালর সাত বজে নু দিনর এক বজে তক অফিস চালছে আজ্ঞা বাকি অফিস মানে স্টেট গভর্নমেন্ট অফিস মানে সকাল সাত বজে নু দিন এক বজে তক চালসি জনপ্রতিনিধি থ্রু আমি সরকার কার্যক্রম মাধ্যম মানে লোকর সুবিধা করবাকে তো সরকার হি অছন তো সে কথা উপরে তো আমি অধিকা কিছু কহি না পারু কিন্তু আপনকর কথাটা আপন জানাবে তো আপনকর পছন্দর গীতটা আসুন শুনমা আয়া
0: ঠিক আছে ম্যাডাম ম্যাডাম ডেডিকেট করনো মুরলি মেহের আর পঞ্চানন পঞ্জবি আর
1: ঠিক আছে
0: সমস্ত শ্রোতা আমল শ্রোতা
1: ঠিক আছে সমস্ত মিশিকি আসুন এই সুন্দর গীতটা শুনমা আয়া
0: ঠিক আছে ম্যাডাম বহুত ধন্যবাদ
1: ধন্যবাদ আয়া

0: কায়ে
1: যার কাম কবার থিবা সে কেনতা করবা সে
0: যে হে কাম কে সকাল বেলে কি বেলবুড়ে করলে নাই হুয়ে কায়ে জীবন থিলে সিনে জীবিকা
1: হেটা বি সতায় ন অতি জরুরি কাম আছে বলে
0: অতি জরুরি কাম আছে বলে ছতা ধরুন জুতা পিনুন কলা চশমা লগুন মুড়ে উদা গামছা দৌন
1: আর পাইন বোতলটে গলে সঙ্গে ধরি থাউন
0: ঢিলা সুতা কপড়া পিনুন
1: আর অথা লাগলা বেলে ছাই জাগা দেখি করে ঘর থাকি দৌন
2: আকাশবাণী সম্বলপুর শুনন্তু সম্বলপুরী মুখ্য সংবাদ
3: আকাশবাণী সম্বলপুর মুখ্য খবর সঙ্গে মুই ভারত গৌরব দাস নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউস্টনে ভারত আমেরিকা রণনীতি সহভাগিতাকে অহেতকা সশক্ত করবার বাণিজ্য শক্তি যোগাযোগ আর সুরক্ষা বাগি বিষয় উপরে হয়েছে আলোচনা রাইজে জবর খরা আউ গুড়গুড়িকে নেই রাজ্যবাসীঙ্কু সতর্ক করালে রাজস্ব আউ বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী দ্বাদশ শ্রেণী পরীক্ষা খাতার স্ক্যান কপি পাইবার লাগি ছাত্রছাত্রী আউ অভিভাবক মানকর সমস্যার সমাধান লাগি সিবিএসই তরফু দিয়াগলা স্পষ্টীকরণ আইষ্ঠানু পুরী শ্রীমন্দির রত্নভণ্ডার গন্তিমন্তি কাম স্থগিত জবর খরা আউ ভিড়কে নজরথি রক্ষিকরি নিয়া যাইছে নিষ্পত্তি ভিবিজি রামজী আইন অধীনথি চিঠা নিয়মাবলী জারি কলে সরকার আইবা মাস একুশ তারিখ তক লোকমানক নু নিয়া মতামত আমেরিকা আউ ইরান ভিতরে দীর্ঘকালীন শান্তি চুক্তি আলোচনা পৌঁছিছে শেষ ক্ষেপে সূচনা দেলে আমেরিকা রাষ্ট্রপতি স্বাস্থ্যসেবা ভিত্তিভূমি সহ স্বাস্থ্য বিশেষজ্ঞ আউ ডাক্তারমানকর তালিম ভিল গুরুত্বপূর্ণ কহিলে স্বাস্থ্য আউ পরিবার কল্যাণ মন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইবা কাইল দেবে পদ্ম পুরস্কার ভিন ভিন বিভাগ থি শহে একত্রিশ জনকু দিয়া এই পুরস্কার কেন্দ্র বাণিজ্য আউ উদ্যোগ মন্ত্রণালয় তরফু ভারত ঔদ্যোগিক বিকাশ ভব্য যোজনা কার্যকারিতা নিয়ে জারি হল মার্গদর্শিকা খাইবা দরফি বিষক্রিয়া লাগি সুন্দরগড় জেলা নুয়াডিহি গাঁর চারজনকর গলা জীবন আইপিএল টি টোয়েন্টি ক্রিকেটর আজর পহলা ম্যাচটি পহলা ব্যাটিং করি রাজস্থান রয়্যালস করেছে পনেরো ওভরটি পাঁচ উইকেট হারিকি শহে বত্রিশ রন আউ রাইজে জারি রয়েছে জবর গরম আউ গুলগুলি ঝারসুগুড়া সম্বলপুর বৌদ্ধ আউ বলাঙ্গীর লাগি হিট ওয়েভ ওয়ার্নিং জারি কলা ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র এছিনের মুখ্য খবর না শেষ হল ইতার উত্তর মুখ্য খবর শুনিপারবে ছ বাজিকি পাঁচ মিনিট থি
2: আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু সন্ধ্যাজ্যোতি কার্যক্রম

0: কালে কালকে ফের কবার করি জিমি মুই কবার করি জিমি
1: দেহি সিতে করি জর্জর লাগুছে দিন যাক খটি ছত হেতে লাগি খারাপ লাগুথিবা।

0: জ্বর হে বা খতম, জ্বর হে বা খতম ও, জ্বর হে বা খতম, জ্বর হে বা খতম ও, জ্বর হে বা খতম।
1: কা বইলু কা বইলু, মতে খতম করে দেবু? মতে তুই নাই জানি কেড়ে কেড়ে তাকত বালা লোকর অঁটা ভাঙি দেছি মুই, মুই পরে প্যাতেন, যাকে থরে নজর পকাই দেছি আর সে কেবে উঠি নাই পারে, আর তুই তুই বের মতে খতম করে দিবি বলেছিস।

0: কইল ইনে কে গীত গাউছে মতে তো খালি বুয়া গুণিয়া আমার সবত শুভুছে
1: অরে গুরুবারি মোর কান পাশে গুঁড়িয়াটে গীত গাউছে পরে মোর উপরে তার নজর পড়ি গলান
0: খা বইল গুঁড়িয়ার নজর পড়িছে।

0: থাকিব আর গোটেই কথা বহু মনে রাখিব মশারি দেই করি রাতি শুইব তুমি সভে মশারি দেই করি রাতি শুইব তুমি সভে উষদিয়া মশারি গোটে মিলান পরে এভে আর গোটে কথা বহু মনে রাখিব আর গোটে কথা বহু মনে রাখিব মশারি গোটে জুড়ে তুমি ঘরে রাখিব আর গোটে কথা বহু মনে রাখিব আর গোটে কথা বহু মনে রাখিব
1: ইটা সবুথর সহজ উপায় শুইলা বেলে মশারি দেইকরি শুইলে আর গোড়িয়া পেতেন ডরে নাই পারে
2: বলে আমি এই কথাটা একলা বুঝলে তো নাই চলে আমকু দুসরা মানকু বি বুঝাবা কে পড়বা যেতকি যহ লোক এটা বুঝবে সেতকি জলদি আমি ম্যালেরিয়া কে জিতি পারমা আয় কি নি
1: সত কথা ডাক্তার বাবু আমার যেতে ভাই ভয় নছন সভে এই কথা বুঝবার চাই সভে একজোট হয়ে লড়ি বসলে এই গুড়িয়া পেতে নামকু আর ম্যালেরিয়া জরে পকেই পারবা কে
2: বিলকুল নে পারে

0: জিলা লখনপুর ব্লক ন বহুটি নয় করে তিয়ার আর প্রস্তাবিত উন্নয়নমূলক প্রকল্পর আজ উদ্ঘাটন আর শিলান্যাস করেছেন রাজস্বর বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী। ইবোলা ভাইরসর সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধ আর প্রস্তুতি বাবদ উচ্চস্তরীয় বৈঠক আজ স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্কর অধ্যক্ষতাতে রাজ্য সচিবালয় হলা অনুষ্ঠিত রাজ্যের সবু বিমান বন্দর নু স্ক্রিনিং ব্যবস্থাকে অধিকা বরকস করবার লাগি দিয়া নির্দেশ। রাজ্যের কেন্দ্রাপড়া জেলা গহিরমথা থানে লক্ষ লক্ষ অলিভ রিডলে কৈছ এই বছর অন্ডা নাই দিয়ে গলে ফিরি পরিবেশবিদ মানকর ভিতরে প্রকাশ পাইলা আশ্চর্য। আইপিএল ক্রিকেট থি আজ কলকাতা ইডেন গার্ডেন্স থানে কলকাতা নাইট রাইডার্স আর দিল্লি ক্যাপিটালস ভিতরে চালিছে ম্যাচ। পহলা ম্যাচটি রাজস্থান রয়্যালস 30 রন থি হরালা মুম্বাই ইন্ডিয়ানসকে। রাজ্যে আবার পাঁচ দিন তক জারি রহবা জবর খরাতাতি সতর্ক করালা পানিপাগ বিভাগ। এছনির মুখিয়া খবর ইন শেষ হল। মুখিয়া খবর ফের থরে শুনি পারবে রাতে 11:05।
1: আকাশবাণী সম্বলপুর সুগম সঙ্গীত শুণন্তু। প্রথম গীত কণ্ঠশিল্পী অক্ষয় কুমার আচার্য, গীত রচনা করেছেন যতীন্দ্রনাথ হুই।